0: মনাইছে। কহিমাদি সুমি কমিউনিটি নিউ মিনিষ্টার সিলবা সেলিব্রেশন টু প্রিন্সিপাল সেক্রেটারি আর ডেভেলপমেন্ট কমিশনার ওয়াই কে খেদো সীমালাকা অফিসিয়াল ঘর দি জয়কা করেছে। বন্ধু জমা থাকি আখান লগতে কথা করে শ্রী সীমাবা তুলনী তো সুমি কমিউনিটি লাগা সবসে দরকার ফেস্টিভ্যাল হিসাব জানাই কিনা ধন্যবাদ দিয়া মিল মিলাপ স্যাম্পলাইজ করে ফেলোশিপ রাখিয়া লগতে শান্তি আর হার্ভেস্ট বেশি ভালো বলে প্রার্থনা রাখিয়া কান জানাইছে। তার নাও জওয়ান জেনারেশন লগতে এগ্রিকালচার লগতে জুড়ি যা বলে অনুরোধ করে নাগাল্যান্ড লাগা ফিটাইল মাটি আর এগ্রোক্লাইমেটিক অবস্থার গ্রোথ আর আগে পড়াই দি বলে ডর পটেনশিয়াল থাকিয়া কয়েছে। একই সময়তে সুমি লিটারেচার বোর্ড এস এল বি চেয়ারম্যান ওয়াই ভিহোশি মোরোব্রা তুলনী ফেস্টিভেল লাগা সিগনিফিকেন্স জানাই দিছে।
1: There are so many cultural and social significances revolving around Tuluni. It is the heartbeat of the Simi culture, and it is the festival when our rich heritage comes alive. For 7 long days, our villages, they echo with laughter, then the beautiful rhythm of our folk song, the energy of our traditional dances, and the storytelling passed down through generations. Feasting on bountiful food, drinking the traditional rice and millet, Now, the main purpose of the celebration of Tuluni is an invocation god for good crop, bountiful harvest, good harvest.
0: জিনহপুতরি তুলনি দো জিনহপুত টাউন জিপিস অ্যাসোসিয়েশন বা লইগিনা মানাইছে। প্রোগ্রামটি কথা করে ডেপুটি কমিশনার ধারাম রাজ বা তুলনি দো মানুখান মা যদি শান্তি আর মিলা জুড়া থাকিয়া দেখাই আছে কয়েছে।
2: They are the aftertown. They are actually the holders of the community. They are the ready for the king, chief men of our society. So they have held our society together till now. And I hope they will be doing so in the years now.
0: নাগাল্যান্ড লাগা ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন লাগা স্টেট লিটারেসি মিশন অথরিটি বা উল্লাস প্রোগ্রাম নিচেদে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি এসেসমেন্ট টেস্ট রাখিয়া লাগা রিজাল্টসটি জানাই দিছে। এসেসমেন্টটি মার্চ 21 তারিখ 7টা ডিস্ট্রিক্টস কান ডিমাপুর কিফরি পেরেন ফেক মন টুয়েনচাং আর জেনবতী রাখিছে। সব মিলাই কিনা 5069 লার্নার্স দি 1468 মোটা আর 3601 মহিলারা টেস্ট দিছে। ইদুখান মা যদি 4522 লার্নার্স কান কোয়ালিফাই হওয়া দি 1314 মোটা আর 3208 মহিলা কান মিলাই কিনা কোয়ালিফাই হয়েছে। নাগাল্যান্ডে উল্লাস প্রোগ্রাম কারণে এই ডর সফলতা হিসাবে জানাই কিনা ডাইরেক্টরেট বা কামিয়াব লার্নার্স লগতে কংগ্রেচুলেট করেছে আর অডাল্ট এডুকেশন তাকত করে দিব আর জীবন পুরা শিখিবলে ইনিশিয়েটিভ বা নাগাল্যান্ডে লিটারেট করে দিব কমিটমেন্ট ওয়াপাস রাখি আছে। ডেপুটি কমিশনার চমুকটি মারপরা একটা পাবলিক নোটিস দিয়ে কিনা মানু জোন লাগা মাটির ন্যাশনাল হাইওয়ে 329A পিমলা জাংশন পর মনমচি লাগা রাইট অফ ওয়ে ফিডরি থাকিয়া খানপরা ক্লেমস আর অবজেকশন দিবলে মাতিছে। গুহাটি হাইকোর্ট কহিমা বেঞ্চ পর অর্ডার দিয়া পাছতে নোটিস দিছে। এনএচ 329A এলাইনমেন্ট ফিডরি মালিক খান নহলে মাটি ওপর ইন্টারেস্ট থাকিয়া খানপরা নিচু ক্লেমস নহলে অবজেকশনসও ডিসি লাগা অফিস দি নোটিস পাবলিকেশন করে কিনা 30 দিন মাজতে জমা দিবলে লাগে। ক্লেমেন্টস পর নিচুর নাম এড্রেস কন্টাক্ট ডিটেলস মাটি লাগা জানকারী ক্লেম নহলে ইন্টারেস্ট লাগা নিয়ম সাপোর্টিং ডকুমেন্টস লাগা কপিস আর মাটির ওপর হাক ক্লেম করি বলে ভাবনা খান জানাই দিয়া একটা আন্ডারটেকিং দিবলে লাগে। দোসর জানকারীর কারণে ডিসি অফিস দি অফিস রাখিয়া সময় কন্টাক্ট করি বলে পারিব। আর ফিফা ওয়ার্ল্ড কাপ কারণে কোয়ার্টার ফাইনাল লাইন আপটু ফাইনালাইজ করে কিনা ফ্রান্স মরক্কো নরওয়ে ইংল্যান্ড স্পেন বেলজিয়াম আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড বা রাউন্ড অফ 16 ম্যাচ কান জিতিয়া পাছতে আগে বাড়াই যাইছে। কোয়ার্টার ফাইনালস তো আহিয়া ফ্রাইডে তো শুরু করে কিনা ফ্রান্স বা মরক্কোর লগতে ফুজোর 1 বাজে আধাটি খেলবলে আছে। স্পেন বা বেলজিয়াম লগতে স্যাটারডে দি লগ করবলে আছে। সানডে দি নরওয়ে বা ইংল্যান্ড খেলা তাইখান লাগা সবচেয়ে পহলা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালস দি খেলবলে আছে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা বা সুইজারল্যান্ড লগতে ফাইনাল লাস্ট 8 ফিক্সচার দি খেলে কিনা সেমি ফাইনালস কারণে লড়াই করবলে আছে। খবর শেষটি হেডলাইন্স দুবাৰ জানাই আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ইন্ডোনেশিয়া লাগা যাত্রা শেষ হয়ে কিনা একে হেরিটেজ থাকিয়া লাগা জানাইছে। লোকসভা এমপি এস সপুমরেন জামিয়ার বা উন্নতির কারণে দেশা লাগা দরকার কাম খান জানাই দিছে। রিনোন্ড সিঙ্গার অলবো নাগাদো ডাইরেক্টর নর্থ ইস্ট জোন কালচারেল সেন্টার

0: দাবি অর্পণ করেছে আর তুলনি ফেস্টিভেলটা নাগাল্যান্ডে ধুমধামরা মানাইছে। ইতিলগত আজি সামলগা খবর ইমান শেষ করে আছে, শুনে থাকিবি আহিয়াকালি ফজু 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
1: Get tested for HIV and syphilis within the first 3 months of your pregnancy.
2: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby.
1: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
2: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
1: This information is brought to you by Nagaland State AIDS Control Society.